0: Keep it on the voice of the city. CJMR 1320.
1: তুমি মারো না শতরঞ্জ কেউ নেই খেলতে কিন্তু দুশ্মন কো মানে সামনে বিঠাতা নেই আর দোস্ত কে সাথ চাল চলনা মুঝে আতা নেই।